নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। সবাইকে প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের সান্ধ্যকালীন বাংলা অনুষ্ঠান। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সঙ্গে আছি আমি, বেবি।

বন্ধুরা, আজ বিশ্ব ফুটবল দিবস। প্রতি বছর 25শে মে বিশ্বব্যাপী উদযাপিত হয় বিশ্ব ফুটবল দিবস। ফিফা এই দিনটিকে বিশেষভাবে স্বীকৃতি দেয় এবং ফুটবলের মধ্যে যে ঐক্য, আবেগ এবং সামাজিক শক্তিকে তুলে ধরে। এই দিনে বিশ্বের বিভিন্ন প্রান্তে ফুটবল প্রেমীরা খেলা, আলোচনা, টুর্নামেন্ট এবং সামাজিক কার্যক্রমের মাধ্যমে ফুটবলকে উদযাপন করেন। ফুটবল শুধু একটি খেলা নয়, এটি দেশ, ধর্ম, ভাষা এবং সংস্কৃতির সীমানাকে অতিক্রম করে মানুষকে এক করে তোলে। 1930 সালে প্রথম বিশ্বকাপের আয়োজনের মাধ্যমে ফুটবলের জনপ্রিয়তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। আজ এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। বিশ্ব ফুটবল দিবস উপলক্ষে আমরা আজ স্মরণ করি কয়েকজন বিখ্যাত ফুটবলারদের নাম, যারা এই খেলাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। যেমন পেলে, 3 বার বিশ্বকাপ জয়ী এই কিংবদন্তি ফুটবলকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। তার ড্রিবলিং, গোলের ক্ষমতা এবং সৌন্দর্য আজও অতুলনীয়। আর একজনের নাম এই মুহূর্তে স্মরণে আসছে, তিনি হলেন মারাদোনা, আর্জেন্টিনার হ্যান্ড অফ গড। 1986 যে বিশ্বকাপ, তার একক নৈপুণ্য এখনও ফুটবল ইতিহাসের সেরা মুহূর্তগুলোর মধ্যে একটি বলে মনে করা হয়। এরপরে আমাদের আধুনিক কালে যার নাম সবচেয়ে বেশি উঠে আসে, তিনি হলেন মেসি, আধুনিক যুগের সর্বশ্রেষ্ঠ ফুটবলারদের একজন বলে তাকে মান্য দেওয়া হয়। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয়ের মাধ্যমে তিনি তার উত্তরাধিকারকে চিরস্থায়ী করেছেন। যেমন তার দৃষ্টি, তার মনোভাব, নিয়ন্ত্রণ এবং গোলের ক্ষমতা অসাধারণ।

200 বছরের জমিদারি ঘুচে গিয়ে দেশ ছেড়ে পালিয়েছে ইংরেজ। নখ দাঁত ভাঙা এক মৃত সিংহ সেজে নেই, তার জারি চুরি নেই তেজ, তবু মানতে তো বাধা নেই।

0: মধু আছে ওই তোমার নামে তে বাবা ফুটবল,
1: মধু আছে ওই তোমার নামে তে
0: ফুটবল,
1: সেরা বানালি তুমি ফুটবল,
0: চার গোলে যাও তুমি তার বুকে পড়ে ভাত, চার হয়ে গোল করো।

0: এতক্ষণ শুনলাম আধুনিক গান মান্না দির কণ্ঠে। বন্ধুরা, এখন আমরা শুনব একটি কথিকা কাজী নজরুল ইসলাম সম্পর্কে। বলবেন পঙ্কজ কুমার সাহা মহাশয়। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হচ্ছে।
1: করেছিল বুঝি পদ ভুল, তারই নাম জানি নজরুল। মলিন মাটির দেশে সে সুরের দেখেছি আগুন, দিকে দিকে অনির্বাণ শিখা, তাহারে বড়িতে আজ মহাকাল আপনার হাতে আঁকে জয়টিকা। নজরুল সম্বন্ধে কবি প্রেমেন্দ্র মিত্রের এই কথা একদম ঠিক। নজরুল আর কয়েকটা মানুষের মতো গতানুগতিক জীবনে বিশ্বাসী ছিলেন না। তার জীবন ছিল বৈচিত্র্যপূর্ণ, তার সৃষ্টিও বৈচিত্র্যে ভরে উঠেছিল। বাংলার কোমল মাটির দেশে নিস্তেজ প্রাণ জীবনগুলিতে তিনি উদ্দীপনা ও উৎসাহের সঞ্চার করে তাকে বৃহত্তর মুক্ত জীবনের ডাক শুনিয়েছিলেন। তাই তিনি অনায়াসে লিখতে পেরেছিলেন, দেখব এবার জগৎটাকে। প্রেমেন্দ্র মিত্রের লেখায় তিনি লিখছেন, সে সুরের দেখেছে আগুন। আসলে এই আগুন হলো কবি মনের বিদ্রোহ। বঙ্গভঙ্গ খিলাফত অসহযোগ পটভূমিতে যে কবি মানুষ গঠিত হয়েছিল, তাই তাকে অশান্ত আর বিদ্রোহী করে তুলেছিল। বাংলা সাহিত্যের একটা অধ্যায় তার এই দ্বন্দ্বমুখর মনের ছাপ বহন করবে আর প্রেরণা দেবে মানুষকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে। তার বিদ্রোহ একদিকে যেমন ছিল সেকেলে সংস্কার, প্রাচীন চিন্তাধারা ও ত্রুটিপূর্ণ সমাজ ব্যবস্থার বিরুদ্ধে, আর তেমনি অন্যদিকে বিদেশি শাসনের কঠোর বন্ধন মুক্তির অনুকূলে। জীবনকে দেখার তার কঠোর বাস্তবিক দৃষ্টিভঙ্গি তাকে বিদ্রোহী করে তুলেছিল। এ প্রসঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, নজরুলকে বিদ্রোহী কবি বলা হয় এটা সত্য কথা। তার অন্তরটা যে বিদ্রোহী তা স্পষ্ট বোঝা যায়। আমরা যখন যুদ্ধে যাব তখন সেখানে নজরুলের যুদ্ধের গান গাওয়া হবে। তিনি আরো বলেছেন, দুর্গমগিরি কান্তার মরুর মতো প্রাণ মাতানো গান কোথাও শুনেছি বলে মনে হয় না। নজরুলের গানে ও কবিতায় চির নবীনতা বজায় থাকবে, কারণ এগুলি মানুষের মধ্যে দেশাত্মবোধের ভাবনা সৃষ্টি করে। বাংলা ভাষায় সামরিক পদ্ধতিতে চলার সঙ্গীত ছিল না, নজরুল দিলেন সে সঙ্গীত। চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্ন উতলা ধরণী তল, অরুণ প্রাতের তরুণ দল। নজরুলের বিদ্রোহী সত্তাকে নানানভাবে নানানজনের কথার মাধ্যমে প্রতিষ্ঠিত করা যায়। প্রফুল্লচন্দ্র রায় লিখছেন, কবিরা সাধারণত কোমল ও ভীরু, কিন্তু নজরুল তা নন। কারাগারের শৃঙ্খল পড়ে বুকের রক্ত দিয়ে তিনি যা লিখেছেন তা বাঙালির প্রাণে এক নতুন স্পন্দন জাগিয়ে তুলেছে। সত্যি তাই, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ধূমকেতুর আত্মপ্রকাশ সংখ্যায় যে আশীর্বাণী লিখেছিলেন তা এ প্রসঙ্গে উল্লেখযোগ্য। তিনি লিখছেন, আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাঁধ অগ্নি সেতু, দুর্দিনের এই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন, অলক্ষণের তিলক রেখা রাতের ভালে হোক না লেখা, জাগিয়ে দেরে চমক মেরে আছে যারা অর্ধচেতন। ধূমকেতুর প্রকাশ সেই সময় কলকাতা শহরে রীতিমতো সাড়া ফেলে দিয়েছিল। পূজা সংখ্যায় ধূমকেতুতে প্রকাশিত নজরুলের একটা কবিতা ব্রিটিশের বিষ নজরে পড়ে, নজরুলকে তার জন্য জেলে যেতে হয়। কবিতাটির কয়েকটা লাইন হল, আর কতকাল থাকবি বেটি, মাটির ঢালার মূর্তি আড়াল, স্বর্গ যে আজ জয় করছে অত্যাচারী শক্তি চাড়াল। কবির মতে, যারা 33 কোটি মানুষের মুখের গ্রাস কেড়ে খাচ্ছিল তাদের সর্বনাশ অবশ্যম্ভাবী। তাই তিনি লিখছেন, মহামানবের মহাবেদনার আজি মহা উত্থান, ঊর্ধ্বে হাসিছে ভগবান, নিচে কাঁপিতেছে শয়তান। নজরুলের কবিতা বিশ্লেষিত হয়েছে নানানভাবে। কেউ বা তাকে বিদ্রোহী কবি বলেছেন, কেউ বা তাকে মানুষের কবি বলেছেন, কেউ বা তার কবিতায় মাটির গন্ধ পেয়েছেন। বিপিনচন্দ্র পাল লিখছেন তাহার অর্থাৎ কাজী নজরুল ইসলামের কবিতার সঙ্গে পরিচিত হইয়া দেখিলাম এ তো কম নয়, এ খাঁটি মাটি হইতে উঠিয়াছে। কবিতায় গ্রামের ছন্দ মাটির গন্ধ পাই, দেশের যে নতুন ভাব জন্মিয়াছে তাহার সুর পাই, তাহাতে পলাশ নাই, আছে লাঙলের গান, কৃষকের গান, জাতির প্রাণে লাঙল আসিয়াছে ডেমোক্রেট নজরুলের বিনার ঝংকারে তাই পাই। কবির জন্মের সাথে এই সহজতা সরলতা জড়িয়ে আছে। বর্ধমান জেলার আসানসোল মহকুমার জামুড়িয়া থানার অন্তর্গত চুরুলিয়া গ্রামে বঙ্গাব্দ 1306 সালের 11ই জ্যৈষ্ঠ ইংরেজি 1899 খ্রিস্টাব্দের 24শে মে মঙ্গলবার এক দরিদ্র পরিবারে নজরুলের জন্ম হয়। এক্ষেত্রে নলিনীকান্ত সরকারের বলা, বিংশ শতাব্দীর কোলে নজরুল যেন ঊনবিংশ শতাব্দীর বিদায়কালীন প্রীতি উপহার, খুবই সার্থক কথা। কবির পিতার নাম কাজী ফকির আহমেদ ও মাতার নাম জাহেদা খাতুন। নজরুলের শৈশব কেটেছে দারিদ্রের সাথে সংগ্রাম করে। তিনি ছেলেবেলায় ছিলেন অত্যন্ত দুরন্ত ও ডানপিটে গোছের। খুব কম বয়সে অর্থাৎ মাত্র 8 বছর বয়সে নজরুলের পিতৃবিয়োগ ঘটে। কম বয়সে পিতাকে হারানোর ফলে পড়াশোনা বিঘ্নিত হয়। গ্রামের মক্তব্যে তিনি পড়াশোনা আরম্ভ করেন, কিন্তু তার প্রখর বুদ্ধি ও মেধা ছিল। ছেলেবেলা থেকে বিভিন্ন ধরনের বই পড়া, কীর্তন শোনা, কথকতা শোনা, যাত্রা গান দেখা, মৌলবীদের কোরআন পাঠ ও তার ব্যাখ্যা শোনায় অদম্য উৎসাহ ছিল। বাউল, সুফি, দরবেশ ও সাধু সন্ন্যাসীর সঙ্গে তিনি অন্তরঙ্গভাবে মিশতেন, কিন্তু আচার ব্যবহারে ছিল এক গভীর উদাসীনতা। দুখুমিয়া যদিও তার ছেলেবেলার নাম ছিল, তবু অনেকের কাছে তার আদরের নাম ছিল নজর আলী। নজরুল দারিদ্রের সাথে লড়াই করতে গিয়ে হাতের কাছে যা কাজ পেয়েছেন তা করতে দ্বিধাবোধ করেননি। তাই গার্ড সাহেবের বাড়ির চাকর থেকে নিয়ে রুটির দোকানের বয়, আবার কখনো লোটোর দলে গান বেঁধে দিন কাটিয়েছেন। সৈনিক হিসাবেও কাজ করেছেন কিছুদিন, আবার সাংবাদিকতার কাজেও হাত পাকিয়েছেন। ধূমকেতু যেমন প্রকাশিত করেছিলেন, তেমনি জড়িয়ে পড়েছিলেন লাঙলের মতো পত্রিকার সাথে, যাতে তার কৃষকের গান, কুলি মজুর, সাম্যবাদী প্রকাশিত হয়েছিল। বিখ্যাত সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায় ছিলেন নজরুলের সহপাঠী ও বাল্যবন্ধু। তিনি নজরুল সম্বন্ধে লিখতে গিয়ে লিখছেন, কবি নজরুলের চেয়ে মানুষ নজরুল অনেক অনেক বড়। শিশুর মতো সরল, নিষ্পাপ, নিষ্কলঙ্ক, নিরহংকার এমন অজাত শত্রু, হৃদয়বান এবং আনন্দময় পুরুষ এ যুগে সচরাচর দেখা যায় না। জীবন দেবতার কাছ থেকে নিরবিচ্ছিন্ন দুঃখ আর অপরিসীম যন্ত্রণা পেয়েও কবি কোনোদিন ভেঙে পড়েননি। নজরুল বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তার বহুমুখী জীবন ও বিচিত্র প্রকৃতির বিষয়ে তার বন্ধু নলিনীকান্ত সরকার লিখছেন, সাহিত্যে নজরুল, সঙ্গীতে নজরুল, সভা সমিতিতে নজরুল, আড্ডা মজলিসে নজরুল, দেশব্যাপী বন্দনায় নজরুল, দেশ দুষ্ট লাঞ্ছনায় নজরুল, দাবা খেলায় আত্মভোলা নজরুল, ফুটবল মাঠে আত্মসচেতন নজরুল, রঙ্গরসে নজরুল, ব্যঙ্গ বিদ্রুপে নজরুল, যোগী নজরুল, ভোগী নজরুল, হস্তরেখা পাঠে অধ্যবসায়ী নজরুল, কলগীতির পাঠে অব্যবসায়ী নজরুল, কোথায় কিসে নাই নজরুল। কিন্তু এই ছোট ছোট টুকরোগুলো জোড়া দিলে যে সম্পূর্ণ আকার রূপ পরিগ্রহ করে, সেই নজরুল মানুষটি এসবের সমষ্টির চেয়েও আরও বড়। সামাজিক কারণে আমরা মানুষকে নানা ভাগে ভাগ করে থাকি। ধর্ম, ভাষা, জাতি, লিঙ্গ, বর্ণ, সম্পদে মানুষ বিভক্ত হয় নানান শ্রেণীতে। কিন্তু কবি নজরুল এই শ্রেণী বিভাগে বিশ্বাসী ছিলেন না। তিনি সকল মানুষের সমান অধিকার ও সম্ভাবনার দিকে জোর দিয়েছেন এবং সকল মানুষের চিরন্তন আশা আকাঙ্ক্ষা, সুখ দুঃখ, যৌবন প্রেম, বীর ধর্ম প্রভৃতি নিয়ে কবিতা লিখেছেন। তাই তিনি প্রকৃত অর্থে মানুষের কবি, জাতের বিচার ক্ষুদ্রতাকে বিদ্রুপ করেছেন তাই লিখেছেন, জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছ জুয়া, ছুলেই তোর জাত যাবে, জাত ছেলের হাতের নয় তো মোয়া, হুকর জলার ভাতের হাড়ি, ভাবলি এতেই জাতির প্রাণ, তাই তো বেকুব করলি তোরা এক জাতিকে একশো খান, জাতি ধর্ম সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে নজরুল মানুষের প্রতি, মানবিকতার প্রতি অগাধ বিশ্বাস দেখিয়েছেন, তাই লিখছেন, পুজিছ গ্রন্থ ভণ্ডের দল, মূর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। আবার অন্যত্র লিখছেন, অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ, কাণ্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। মূলত নজরুলের সাহিত্যকর্মে প্রাধান্য পেয়েছে ভালোবাসা, মুক্তি এবং বিদ্রোহ। নজরুল ছোট গল্প, উপন্যাস, নাটক, ইসলামী সঙ্গীত, গজল এবং শ্যামাসঙ্গীত রচনা করে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন। তার রচিত গানের সংখ্যা 3000-এর অধিক। তিনি শুধু এগুলোর রচনাকার ছিলেন না, এই গানগুলিতে সুরও দিয়েছিলেন। নজরুলের ছোট গল্পের সংখ্যা খুবই কম, সংখ্যায় 18টি। তার জীবনের প্রথম গল্প বাউন্ডুলের আত্মকাহিনী। গল্পটি প্রকাশিত হয় সওগাত পত্রিকায়। হেনা, ব্যথার দান এই গল্পগুলি ছাড়াও শিউলিমালা নামে একটি গল্প সংকলন প্রকাশিত হয়। তাতে উল্লেখযোগ্য গল্পগুলি হল পদ্ম গোখরা, জিনের বাদশা, আগ্নেয়গিরি এবং শিউলিমালা। নজরুল সার্থকভাবে বাংলাদেশ ও বাংলা ভাষার কবি। তিনি তার সৃষ্টির দ্বারা জীবন ও যৌবনের বন্দনা করেছেন, নিপীড়িত, প্রবঞ্চিত ও পরাধীন জনসমাজের সঙ্গে একাত্ম হয়ে তাদের মুখের ভাষা হয়েছেন। তিনি সব রকম শাসন আর শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। তার সংগ্রামশীল সৃষ্টি যুগে যুগে শোষিত ও লাঞ্ছিত জনগণকে মুক্তির পথ দেখাবে, এমন প্রাণবন্ত কবি কিন্তু তার মধ্যবয়সে পিক্স নামক রোগে আক্রান্ত হয়ে নির্বাক হয়ে যান। কবির এই নির্বাক হয়ে যাওয়া সাহিত্য জগতে এক শূন্যতা সৃষ্টি করেছিল। কবি কিন্তু শপথ নিয়েছিলেন যে তিনি সেই দিন শান্ত হবেন যেদিন সমাজের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। মহাবিদ্রোহ

0: জনক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়ক কৃপাণ ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। কিন্তু কবি তার স্বপ্ন পূরণের আগেই শান্ত হয়ে গেছেন। কিন্তু তার কবিতা গান নতুন প্রজন্মকে উৎসাহ দেবে, তারা আবার হয়তো একসুরে বলে উঠবে, বলো বীর, বলো উন্নত মমশির, শির নেহারি আমারই নতশির ওই শিখর হিমাদ্রির, বলো বীর, বলো মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দুলক গোলক ভেদিয়া, খোদার আসন আড়স ছেদিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রীর। সত্যি এক বিস্ময়কারী প্রতিভা। কবিকে তার গান আর কবিতা অমরত্ব দিয়েছে। তিনি সাম্যের গান গেয়েছেন, সমতায় বিশ্বাসী কবিতায় বলছেন, ক্ষুদ্র করোনা হে প্রভু আমায়, হৃদয়ের পরিসর যেন সমঠাই পায় সত্য মিত্র পর।
1: শুনলাম কথিকা নজরুল, শোনালেন পঙ্কজ কুমার সাহা। অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হলো। বন্ধুরা, এখন শুনব একটি নজরুল গীতি, শোনাবেন কৌশিকী চক্রবর্তী।

এতক্ষণ শুনলাম কৌশিকী চক্রবর্তীর কণ্ঠে নজরুল গীতি। বন্ধুরা, এমন একটা সময়ের মধ্য দিয়ে আমরা এখন পার হচ্ছি যে প্রচণ্ড গরম, চারপাশটা পুরো উত্তপ্ত হয়ে আছে। যদিও আজ বিকেলে একটু বৃষ্টি হয়েছে, কিন্তু যারা আমরা কাজের সূত্রে বাইরে বেরোই, সারাটা দিন আমাদের কাজের সূত্রে বাইরে থাকতে হয়, যাওয়া আসা করতে হয়, তারা সাবধান থাকবেন, প্রচুর জল খাবেন এবং নিজেকে হালকা সুতির কাপড় দিয়ে ঢেকে রাখবেন। কারণ এত হিট ওয়েভ বইছে, মানুষকে সঙ্গে সঙ্গে দুর্বল করে দিচ্ছে। আমাদের নিজেদের নিজেকে ভালো রাখতে হবে, কেয়ার নিতে হবে। আপনারা সবাই সচেতন থাকবেন, অত্যধিক দরকার না পড়লে কেউ বাইরে বেরোবেন না, এবং বেরোনোর সময় ছাতা নিয়ে যতটা সম্ভব রোদকে এড়িয়ে চলার চেষ্টা করবেন। বন্ধুরা, সময় বলছে আজ আমাদের থামতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আপনাদের সঙ্গে ছিলাম আমি দেবী। নমস্কার।